0: নমস্কার শ্রোতা বন্ধু, 102.6 FM ৰ বিশেষ কাৰ্যক্ৰম খেল জগতক স্বাগত কৰুছি। মই আপোনাৰ ৰেডিঅ' সাথী সুপ্ৰভা। শ্রোতা বন্ধু, বহুত দেশরে খেলকু অধিক মহত্ব দিয়া যাচ্ছে, কারণ গোটিয়ে ব্যক্তির জীবনরে খেলর বাস্তবিক লাভ রয়েছে। কৌশি পেশাবর খেলাড়ি পাই শারীরিক ব্যায়ামর বহুত আবশ্যকতা রয়েছে। খেল সমস্ত জীবনরে, বিশেষ করে বিদ্যার্থী মানক জীবনরে বহুত মহত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। পুরা দিন ভিতরে কমসে কম কিছু সময় পাই সমস্ত কিছু না কিছু খেলরে ভাগ নেওয়া উচিত। খেল বহুত আবশ্যক অটে, কারণ নিয়মিত খেলুথিবা ব্যক্তিটি শারীরিক এবং মানসিক স্তরের সুস্থ রহে। যেউ ব্যক্তি মানে দিনভর কার্যরে ব্যস্ত রুহন্তি সেমানে বহু শীঘ্র থকি যান্তি। শ্রোতা বন্ধু, আমি সমস্তে জানন্তি যে গোটিয়ে আরাম ও শান্তিপূর্ণ জীবন বঞ্চিবাকু হেলে আম সমস্তঙ্কু সুস্থ শরীর সহ সুস্থ মস্তিষ্কর মধ্য আবশ্যকতা রহিছে। তেবে শ্রোতা বন্ধু, আউ ডেরি নকরি আসন্তু আজির অতিথিঙ্ক সহিত আলোচনা করিবা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: আপনকু, আমার কার্যক্রমকু বহুত বহুত স্বাগত। আপনকু তো সারা ওড়িশা জানিছন্তি, আপন জাতীয় স্তরের অনেক থর ফুটবল খেলিছন্তি, এবং যো সময়রে ফুটবল খেলার গোটে ক্রেজ থিলা লোকমানন ভিতরে, যাহা কি বর্তমান কমি এইছি। কটকরে আপন ট্রেনিং নউথিলে, মু তো আপনক বিষয়ে জানিছি, কিন্তু

0: ও উত্তম পরিচালনা করা যাচ্ছে। এতে 20,11,000 পরিবার নিয়োজিত হয়ে উপকৃত হচ্ছেন। জনসাধারণ সহযোগ সরকার বনীকরণ যোজনার রাজ্যের ক্রমাগত ভাবে জঙ্গল আচ্ছাদন বৃদ্ধি পাচ্ছে বলে মুখ্যমন্ত্রী কহিছেন।
1: বৃক্ষরোপণ করা যেতে অধিক রু অধিক বৃক্ষরোপণ করা সেই আমাকে গ্লোবাল ওয়ার্মিং রু আমাকে রক্ষা করে পারিব। অদ্যাবধি যুগ্ম জঙ্গল পরিচালনার প্রায়ত 16,209 বন সুরক্ষা সমিতি আম ওড়িশার 579টি পরিবেশ উন্নয়ন কমিটি এমানকর দ্বারা প্রায় 13,933 বর্গ কিলোমিটর রু অধিক জঙ্গল ইয়ে সুরক্ষা করা যাচ্ছে এবং তাহার উত্তম পরিচালনা মধ্য করা যাচ্ছে। এথিরে প্রায় 20,11,000 পরিবার নিয়োজিত উপকৃত হচ্ছেন।
0: মুখ্যমন্ত্রী কহিছেন রাজ্যের মিশন মোড্রে বন সুরক্ষা কার্য জারি রয়েছে। মহানদী অববাহিকায় সবুজ মহানদী মিশন মাধ্যমে চারা রোপণ করা সহ তেল ইব ব্রাহ্মণী বৈতরণী ঋষিকুল্যা ও বংশধরা নদীর দুই পার্শ্বরে সবুজ বলয় সৃষ্টি করা যাচ্ছে। 2025-26 আর্থিক বর্ষে 724 হেক্টর নদী পার্শ্ব অঞ্চলের 5,65,000 চারা রোপণ করা যাইছি। চলিত আর্থিক বর্ষে 2,702 হেক্টর অঞ্চলের 9,00,000 চারা রোপণের লক্ষ্য রখা যাইছি। আম জঙ্গল যোজনা অধীনে জঙ্গল পুনরুদ্ধার পাই সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন। এক পেড মা কে নাম অভিযানের ওড়িশার 8,12,00,000 চারা রোপণ সম্পূর্ণ করা যাই রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে। অভিযান অধীনে রাজ্যবাসীকে চারা রোপণ করা মুখ্যমন্ত্রী এই অবসরের আহ্বান দিয়েছেন। জনজাতি ভাষা সংস্কৃতি এবং পারম্পরিক জ্ঞানক সংরক্ষণ করার আবশ্যকতা রয়েছে বলে কেন্দ্র আদিবাসী ব্যাপার মন্ত্রী জুয়েল ওরাম কহিছেন। ভুবনেশ্বরের দুইদিনিয়া জাতীয় কর্মশালা উদ্ঘাটন করে শ্রী ওরাম কহিছেন জনজাতি পারম্পরিক জ্ঞানক অত্যাধুনিক প্রযুক্তি বিদ্যা সহ সমন্বিত করার আবশ্যকতা রয়েছে। এই অবসরের আদিবাসী ব্যাপার মন্ত্রণালয় পক্ষ জনজাতি বিকাশ পাই জ্ঞান নবসৃজন এবং প্রমাণ আধারিত নীতি নির্ধারণক আধার করে আদিবাসী গবেষণা প্রতিষ্ঠানক বিকশিত করা লক্ষ্যে এক নূতন কার্যখসড়ার উন্মোচন করা। ভুবনেশ্বর লোকসেবা ভবনঠারে পূর্বাঞ্চল পরিষদ স্ট্যান্ডিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক জারি রয়েছে। বৈঠকের বিভিন্ন রাজ্য মধ্যে রয়েছে সমস্যা ও সমন্বয় সম্পর্কিত প্রসঙ্গ উপরে বিস্তৃত আলোচনা করা যাচ্ছে। আন্তঃরাজ্য জলবণ্টন সীমাবর্তী অঞ্চলর প্রশাসনিক সমস্যা আইন শৃঙ্খলা পরিবহন ভিত্তিভূমি বিকাশ বিপর্যয় পরিচালনা এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পর সমন্বয় ভি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ উপরে পূর্বাঞ্চল পরিষদ অধীনে থাকা বিভিন্ন রাজ্যের বরিষ্ঠ প্রশাসনিক অধিকারী যোগদে মত বিনিময় করছেন। কার্যক্রমে মুখ্য শাসন সচিব অনুগর্গ অতিরিক্ত মুখ্য শাসন সচিব হেমন্ত শর্মা পুলিশ মহানির্দেশক ওয়াই বি খুরানিয়া প্রমুখ উপস্থিত অনেক। আসন্তা ম্যাট্রিক পরীক্ষার মূল্যায়ন ডিজিটাল মোড্রে তথা অনস্ক্রিন মূল্যায়ন করা মাধ্যমিক শিক্ষা পরিষদ যোজনা রাখি। পরীক্ষামূলক ভাবে এথিপাই চলিত সপ্লিমেন্টারি পরীক্ষা সহ স্টেট ওপেন স্কুল সার্টিফিকেট পরীক্ষার উত্তর খাতাগুলিকর ডিজিটাল মূল্যায়ন করা। এথিপাই পরিষদ পক্ষর প্রস্তুতি আরম্ভ হয়েছে। রাজ্যের 3টি স্থান সম্বলপুর ভুবনেশ্বর ও কটকরে ডিজিটাল মূল্যায়ন হব। চলিত সপ্লিমেন্টারি পরীক্ষা আসন্তা 10 তারিখে শেষ হওয়া পরে মূল্যায়ন 19 তারিখে আরম্ভ করা নিয়ে বোর্ড পক্ষের লক্ষ্য রাখি। এথিপাই 400 শিক্ষকঙ্কু তালিম প্রদান করা যাবে। আপনারা আঞ্চলিক সংবাদ শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর। বিশ্ব প্রসিদ্ধ রথযাত্রা পূর্বর আজ পুরী রেলওয়ে স্টেশনঠে মকড্রিল করা যাইছি। ওড্রাফ অগ্নিশম জিআরপি আরপিএফ এসটিউ ও জেলা প্রশাসন মিলিত ভাবে এই মকড্রিল করছেন। আতঙ্কবাদী আক্রমণকু প্রতিহত করা এর মূল উদ্দেশ্য। গুন্ডিচা মন্দির নিকট পুলিশ অবকাশঠে মকড্রিল করা যাইছি। উৎকল সাহিত্য সমাজ যাজপুর জেলা শাখার প্রতিষ্ঠা দিবস আজ পালিত হয়ে যাইছি। জেলা পরিষদ সম্মিলনী কক্ষে আয়োজিত প্রতিষ্ঠা দিবস সমারোহে উৎকল সাহিত্য সমাজের সভাপতি গোবিন্দ চাঁদক অধ্যক্ষতায় আলোচনাচক্র অনুষ্ঠিত হয়েছিল। বহু কবি ও কবয়িত্রী কবিতা পাঠ করে। রাজ্যের লগাণ বর্ষা যোগ বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পাইবার লাগিছে। এসব উপর মুন্ডে প্রবল বর্ষা যোগ হীরাকুদ জলভণ্ডারে জলস্তর বৃদ্ধি সত্ত্বে বন্যা স্থিতি উপুজি না বলে জলসম্পদ বিভাগের মুখ্য যন্ত্রী প্রতাপ চন্দ্র চৌধুরী কইছেন।
2: জিরো লেভুল অছি বর্তমান 606.12। গত বর্ষ এই সময় ছিল 609। বর্তমান আকচুয়ালি হীরাকুদ জলভণ্ডারে 26% জল পূর্ণ অবস্থায় রয়েছে। হীরাকুদ উপর মুন্ডরু বর্তমান আসুচি 180,000 কিউসেক জল আমার জলভণ্ডারে প্রবেশ করছে। সেটা গ্রাজুয়ালি বড়ুচি। কালি সুদ্ধা আমি আশা করছি 2,50,000 কিউসেক জল আমি উপর মুন্ডরু পাইবা মেনলি ছত্তিশগড়ু, যার প্রভাবে আমার জলভণ্ডারের লেভুল বড়ব। 9 তারিখে আমি জলভণ্ডারকে নিষ্কাশন করার কথা চিন্তা করবু, সেই প্রস্তুত হোক।

ব্রহ্ম সচিদানন্দ। জীব কিন্তু ইহলোক ও পরলোকরে দুঃখ ভোগি থাকে, ব্রহ্ম তার হৃদয়ে থাই মধ্যে তাহাপাই দুর্লভ হয়ে পড়ি থাকে। যে পুরুষ হৃদয়ের বিষয় বাসনা উৎপাটন করে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে থাকে, সে সুখ দুঃখ ভোগ করে না। ভোগ্য ভোক্তা অবস্থার ঊর্ধ্বকু উঠি আনন্দ পাই থাকে। যাহার এই স্বরূপ জ্ঞান ন থাকে সে মধ্যে প্রেম ভক্তি বলরে সুখ দুঃখাতীত অবস্থাকে উত্তীর্ণ হয়ে যাইপারে।

0: শ্রোতা বন্ধু, ভারত সরকার অনেক নারী কৈন্দ্রিক যোজনা কার্যকরী করেছেন। আমি যে বিকশিত ভারতের স্বপ্ন দেখিছে তাকে সাকার করা এই নারী শক্তির অনন্য অবদান রয়েছে। সেইপাই তো মহিলা সশক্তিকরণকে অধিক প্রাধান্য দিয়া যাচ্ছে। এবে জল, স্থল এবং আকাশ মার্গরে মহিলা মানে নিজের পারদর্শিতা দেখাই পুজি, অসাধ্য কার্যকু সহজ আউ সরল করে পুজি। এই অবসরে আজ রয়েছে আলোচনা নারী কৈন্দ্রিক যোজনার সফল রূপায়ণ, বিকশিত ভারতর মুখ্য সোপান। এ সম্পর্কে আলোচনা করছেন লেখিকা বিন্দু নিবেদিতা।
1: সতরে ভাবিলে আশ্চর্য লাগুনি, আম দেশের জনসংখ্যার পাখাপাখি 49% হচ্ছে মহিলা। কিন্তু এক দুঃখদ বাস্তবতা হচ্ছে ভারতের জিডিপি বা মোট ঘরোয়া উৎপাদরে মহিলাঙ্ক অবদান মাত্র 18%। এই পরিসংখ্যান দেখলে

0: মংলু দাদা,
1: হই গা,
0: জুহার জুহার,
1: জুহার জুহার, জুহার জুহার।
0: আৰু চাষী ভাই বহন মানে আপন মানকে বি জুহার, আৰু স্বাগত আজৰ কিষাণ বাণী কাৰ্যক্ৰম।
1: হই গা হই, আৰু চাষী ভাই বহন মানে তো জানিছন যে আমাৰ কিষাণ বাণী বৈঠক ইটা কেন্দ্ৰ কৃষি মন্ত্ৰণালয় ভাৰত চৰকাৰৰ তৰফৰ প্ৰসাৰণ কৰা যায়ছি।
0: হই হেলে দাদা,
1: হই গা,
0: বঢ়িয়া কামটে কৰিছন গা আমাৰ শুক্ৰু দাদা।
1: কাণা বঢ়িয়া কাম কৰলে যে
0: কাণা কহিলে, সেইদিন যেন কথাটা পড়িছিলা, গছটা কাটি দিয়েছন তারপর আম গছটাকে, হলে তার বদলাতি পাঁচটা গছ লগাই সারলেন।
1: ওহো, সেটা ভি আম গছ কে?
0: হই,
1: বনিয়া কথা গা, বনিয়া কথা,
0: বড় হবা হলে বনে করে খাওয়া লাগি মিলবা গা। আমি নেই যোগু আরু
1: হই,
0: কর উপরে ভূমি ভরসা রকমা।
1: ঠিক আছে গা, ঠিক আছে। বলে আমি যেন কহেলা সেটা অসর করলা কি আগ্রু প্ল্যানিং করিথিলে ভাল, আর সেটা আমকে নি কহি।
0: এ দাদা, আমার যেন কথাটা পুরা চোট লাগিছে, এথির লাগি সব কাম হয়েছে, নিলে এই দাদাকে পারি হবা গে, ইহাতে ছিনবে ইহাতে ছাড়ি দিয়েছি মেন।
1: বেলে শুনো তো,
0: হ্যাঁ,
1: হেতকি খারাপ ফের নি ভাবো,
0: নেই গা, সে ভিতরে ভিতরে
1: ফের প্ল্যান করি থিবে যে কি ইজেন গছ মানকে লগালে ছুয়া পিলা ফের তো খাবে।
0: হই হই,
1: আর বাকি যেন কুনুয়া পাতি মানে যেতে বেলে আসুছন ই সিজন থি,
0: হই,
1: সেতকি বেলে কানা দেব ইজেন দোকানু বিস্কুট চকলেট তো আনি করে নি দেব, হেটা গুটে ভাল লাগবা কাই।
0: হই,
1: হেথির লাগি যেন লোক মানে দেখিলে কি আম গছটা থিলা সেঠানু আম খাইবার লাগি মিলুথিলা, হেইটা ভাবি করি ফের সে প্ল্যান করিথিবে কিন্তু আমকে নাই কইথিবে, সে ভি তো ব্যস্ত রহুছন আর কানা করবে বিচরা নি কাই।
0: হই গা, হলে যাহা বি হো গছ তো লগাই দিলে ন, আর বনিয়া বনিয়া আম গছ মানকে জগাইছন।
1: ওহো,
0: পুরা মিঠা মিঠা।
1: ঠিক আছে গা,
0: আর যাইথিলি পরে পুরা গড়া গুড়ি ঠিকঠাক খুনি সারিকি গছকে সেই গোবর খত জিয়া খত ইয়াকে দেইকি জগাউথিলে।
1: বনিয়া কথা গা, ই বাগের ন আমি যেতেবেলে গছ লগাউছু তো লগাবার ঠানু হি আমকে সে গছ মানকর ধ্যান দেবার কথা, যেনটা কি তুমি কহিল কি ভাই গোবর খত মানকে জিয়া খত মানকে দেই করি সেটা লগালে, হেলে সেটা কান হলা গোটে প্রকার জৈবিক হিসাবে চাষবাস হলা, আর সে বাগের ইজেন সার মানকে হি গছ মানে পছন্দ করছন, তো সেটা দেলা উতারু গছ মানকে ভি ভাল লাগবা, সে মানে ভাল জিনিসটাকে পাউথিবে বেলে বঢ়িয়া সে সার মানকে খাই করে সে মানে বড়বে নি কে।
0: হই, আর আমার ইজেন জৈবিক খত মানকে যেতে

0: দিও এই গছ মানকর উপরে কিছু প্রভাব নাই পড়ে আর রাসায়নিক সার কে যদি অধিকা দেই দিছো বলে সেটা জড়ি পড়িকরি নষ্ট হয়ে যাইছি
1: হই গা হই
0: কেতে বুনিয়া হয় আমার এই জৈবিক চাষটা আমার এই প্রকৃতি লাগি কহ কি গছ পত্র মানকর লাগি
1: হেলে এটা নি হেলা কাই গুটে প্রকার আমার জেন ক্ষেত বচাও অভিযান
0: হই হই
1: বেলে আমার শুক্রু ভাই ক্ষেত বচাও অভিযান রে ফের লাগি গলে আর ফের কহুতিলে যে এই বছর জেন ধান চাষ সবু হেবা সেইথিরে বিশেষ করি এই জেন গোবর খত দেই করি হি সে চাষ বাস করবে বাকি জেন ডিএপি হেলা কি জেন রাসায়নিক সার হেলা সে মানকে কম করি কি দেবার লাগি সে আরম্ভ করি দেইছে বলি কহুতিলে গলা বরজ ফের সে করিথিলে এই বাগের
0: হই
1: হেলে এই যোজনাটা আরম্ভ হেবার আগ্রু হি সে তো এই জেন ক্ষেত বচাও অভিযান রে লাগি যাইছন যে
0: আর মতে পচরুথিলে গা গোবর কেন মিলবা কইকরি হলে মুই কহিলি সে গাঁকে যাব তাঁকর অতকা গাই গরু অছন তাঁকে কহব বলে মিলবা হলে যাইথিমে গা
1: বিলকুল হলে এই বাগের হি আমি টিকে লাগি পড়মা বলে কাণ হবা ধীরে ধীরে আমার সবু জমি আখে পাখে
0: হই হই
1: যেন গোবর খত মানকে দেমা জিয়া খত মানকে দেমা বলে সে সবু কাণ হবা ই যেন জৈবিক চাষ জমি হয়ে যা গোটে প্রকার আর যাহা ফের আমি চাষবাস করমা সেইথিরে ই যেন আমার সহায়ক কীট মানে অছন সে মানে সাহায্য করবে মাটির পায়ন ধরবার শক্তিটা বড়ি যাইথিবা আর ই যেন মাটিটা ফসফসিয়া হেবার লাগি পবনটা চলাচল ঠিক হেবা
0: হই
1: তো চাষবাসটা বনে করি হেবা আর বহুত বেশি সম্ভাবনা আছে কি আমার ফসল মানে বঢ়িয়া হেবা
0: আর ই যেন জৈবিক চাষ আমি যেন করুছু ই বছর আমি গোবর খত দিয়েছু আর বছর নেই দিলে ফের সেন কিছু মাত্রা চাষ হয়ে পারবা
1: বিলকুল গা
0: আর রাসায়নিক সার যদি আমি ব্যবহার করুছু ই বছর দেলা আর বছর যদি নাই দেব বলে গছ বি বড়ি নাই পারে অমর বি সেন পাইবাটা মুশকিল হয় তো এইটা গোটে বঢ়িয়া কথা হয় যে ভলে আমি কম খরচা করমা কি অতকা খরচা করমা আমি জৈবিক চাষ হি করমা হলে যাইকি আমার মাইট বঞ্চিকি রহবা আর আমার চাষটা বি বালান্সিকি রহবা
1: বিলকুল গা বিলকুল আর আমার চাষী ভাই বহন মানে কানা করছেন কি ই যেন জুলাই মাসর লাভ উঠাবার লাগি
0: হই হই
1: সে মানে যাহার পাখে জমি অছে সে মানে ই যেন চারা মানকে আনসন আমার ই যেন উদ্যানবিদ আজ্ঞা মানকর ঠান
0: হই হই
1: পহলা নুহে কথাবার্তা হইছন কি ই যেন ফল বগিচা করবে বলিকরি আর যেতবেলে পহলা পহলা ই ফল গছ মানে লগা যায়সি সেতকি বেলে তো সেটা লাভ হেব বাগে নি লাগছি কিন্তু সে আজকাল তো জানিছো হাইব্রিড ওয়ালা সবু তো দুই বরস তিন বরস হেউ হেউ হি সে ফল মানে ফলবার আরম্ভ করছি
0: হই তো
1: তার বাদে ধীরে ধীরে ধীরে ধীরে সে রোজগারটা বড়ছি তো জেন ভাই বহেন মানকর গুর্দে জমি অছে
0: হই হই
1: সে মানে কানা করবে সেটাকে খালি রখবার বি ভুল নুহে তো সে জমি আখে পাখে বড়িয়া তো এটা হি হেবা কি ই যেন জুলাই মাসর লাভ উঠাই করি যেন বর্ষা পানি হেসি তার লাভ উঠাই করি আমি যেন ফল বগিচা মানে করবার লাগি চেষ্টা করমা ই যেন সরকারি সুবিধারু সেটা ই যেন বাউন্ডারি দেবার লাগি ফের সুবিধা আছে
0: ব্যবস্থা আছে
1: হই হই হই আর বিভিন্ন প্রকার সুবিধা আছে সেটাকে আমি আগে মানকর সঙ্গে কথাবার্তা হেমা হেলে সে মানে আমার কেন জমি লাগি কেনতা সুবিধা মিলবা সবু কথা মানে কহি দেবে আর আমাকে সাহায্য ফের করবে
0: তো যাহা বি হো এতে রকমের সুবিধা মানে রয়েছে সরকারের তরফ নু আর ওই সরকার যেতে সব যোজনা করছেন আমার উন্নতি লাগি আমার চাষি মানে কেনতা করি অতকা ইনকম করি পারবে আর ই যে জিনিস মানে রয়েছে ই সবুকে আমি যদি হাত ছড়া করে দেওয়া বলে আমার ঠু মুরুখ আর কেহি দুনিয়া থি নেইথিমে
1: হই গে হই আর ফের আমার ই অঞ্চল নে অনেক ভাই বহন মানে কাণা করুছন কি বিরসু ই যে ঔষধীয় বৃক্ষলতা মানকে চাষবাস করবার লাগি আরম্ভ করলেন বলে যদি কেনসি ভাইঙ্কর পাখরে কি বহেনঙ্কর পাখরে ই সূচনাটা নি পৌঁছি যে আমি ই যেন ঔষধীয় বৃক্ষ মানকে ফের চাষবাস করিকরি আমি সেটাকে আমার ই যেন বড় বড় ঔষধর যেন কোম্পানি মানে অছে সে মানকে আমি যোগাযোগ করিকরি বিক্রি বটা করি পারমা আর আমি নিজে করি নাই পারবার বলে আমার ই আখেপাখে তো উদ্যানবিদ আজ্ঞা মানে অছন কৃষি অধিকারী মানে অছন বৈজ্ঞানিক মানে ফের অছন
0: হই হই
1: বা আমার ই যেন ব্লক আখেপাখে যেন ব্লক অধিকারী মানে অছন সে মানকর পাখে যাই করে আমি বতামা কি এনতা সেনতা মুই করিছে বলে কেনতা কাঁ আগে করা যাবা বিক্রি বটার কেনতা কাঁ যোগাযোগ করি পারমা বলে সে মানে ফের তো খুশি আসন কি সে মানকর ব্লক র ভাই মানে চাষবাস প্রতি এতে সচেতন হলে কি সে মানে যেন মেডিসিনাল প্লান্ট বা এই যে ঔষধীয় বৃক্ষলতা মানকে চাষবাস করুছেন আর বিক্রি বটা করবার লাগে সে মানে চেষ্টা করুছেন সে মানকর ফের মানে যোগাযোগ আছে বড় বড় লোক মানকর সঙ্গে সে মানে যোগাযোগ করি করি আমার চাষী ভাই বহন মানকে সাহায্য করবার লাগে রেডি অছন কথা রহলা আমি আমার চাষবাসটাকে করবার লাগে রেডি অছু কিনি এটা হেলা নি কেন
0: আর আমি যদি ই বাগির যেন চাষ মানকে করি বসমা বলে আমার ব্লক র কহ কি আমার পঞ্চায়েত র কি আমার রাজ্য র না বি ହେଇପାରବା।
1: ବିଲକୁଲ ଗା ବିଲକୁଲ। ଆରୁ ଯେନ୍ ମୁଇଁ ଇ ଯେନ୍ ବ୍ଲକ ଅଧିକାରୀ ମାନଙ୍କର କଥା ନେଇ କହିଲି କାଁ ବିଡ଼ିଓ ମାନଙ୍କର କଥା, ସେମାନେ ଫେର୍ ତ ଚାହେଁସନ୍ କି ମୋର ଅଞ୍ଚଳର ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଭଲ କାମ କରୁନ୍ ଆରୁ ସେମାନଙ୍କର ନାଁ ଉପରେ ଯିବା ବୋଇଲେ ମୁଇଁ ବଢ଼ିଆ କାମ କରିଲି ବୋଲିକିରି ମୋର ନାଁ ଫେର୍ ଅଧିକାରୀ ହିସାବରେ ଆସ୍ବା ବୋଲିକିରି ଚାହେଁସନ୍ କି ନାହିଁ।
0: ହଇ ତ ଇ ଯେନ୍ ସୁବିଧା ରହିଛେ ଗା ଇ ତାର ହାତ ଛଡ଼ା ନେଇ କରବାର ଅଛେ।
1: ବିଲକୁଲ ଗା ବିଲକୁଲ, ଆମେ ଲାଗି ପଡ଼ମା ଆରୁ ଚାଷବାସ କେ କରମା। ବାକି ରହିଲା ଇ ଯେନ୍ ବର୍ଷା ଦିନିଆ ପନିପରିବା ଯେନ୍ ଭାଇ ଭଉଣୀ ମାନେ କରୁଛନ୍ ସେମାନେ ନିହାତି ଭାବରେ କରବେ, କାହିଁ କରିକି ବର୍ଷା ମାସେ ଇନ୍ ପନିପରିବା ସବୁ ବଜାରରେ ଟିକେ କମ୍ ଆସି
0: ହଇ।
1: ତ ଆମେ ଯେନ୍ ବର୍ଷା ମାସର ପନିପରିବା ମାନକେ ଚାଷବାସ କରୁଛୁ ବୋଇଲେ ଇଟା ଗୋଟେ ବହୁତ ବେଶୀ ସମ୍ଭାବନା ଅଛେ କି ଆମେ ବନେ ପଇସା ରୋଜଗାର କରମା।
0: ହଇ ଗା। ଆରୁ ଦଦା
1: ହଇ ଗା,
0: ଇ ବଛର ଯେନ୍ ବର୍ଷା ପାଣିର ଠିକ୍ ଠିକ୍ ନାଇ ରହିବାର ତ ତାର ଲାଗି ଆମର ଯେନ୍ ଖରିଫ ଋତୁର ମୁଖ୍ୟ ଚାଷଟା ଯେନ୍ ରହିଛେ ଧାନ ଚାଷଟା
1: ହଇ ଗା ହଇ,
0: ଇଟା କରଲା ଉତାରୁ ଆମକେ ଇନ୍ସୁରାନ୍ସଟା କରିଦେବାର ଅଛେ। ହେଲେ ଯେନ୍ ଅସୁବିଧା ଯଦି ହେଇଯିବା ଭବିଷ୍ୟତ ନ ବୋଇଲେ ତାର ଭରପାଇଟା ଆମେ ପାଇପାରମା।
1: ବିଲକୁଲ ଗା ବିଲକୁଲ,
0: ଆମର ପ୍ରାକୃତିକ ଦୁର୍ବିପାକ ହିସାବରେ କମ୍ ବର୍ଷା ହଉ କି ଜଙ୍ଗଲୀ ଜୀବଜନ୍ତୁ ମାନଙ୍କର ଯେନ୍ ଉପଦ୍ରବ ହେଇକିରି ଆମର ଫସଲଟା ନଷ୍ଟ ହେଇଯାଇଥିସି ଇଟା ନୁ ଆମେ ଭରପାଇ ପାଇପାରମା।
1: ବେଲେ ଏସବୁ କଥା ମାନକେ ଧ୍ୟାନ ଦେଇକରି ଆମେ ଆମର ଏଇ ଥରର ବନ ମହୋତ୍ସବ ମାନକେ ଯେନ୍ ମନାଲା ସେଟାକେ ଆଗକେ ଫେର ଆମେ ଖିଚି ପାରମାନି କାଁ
0: ହଇ।
1: ଆରୁ ଏଇ ଯେନ୍ ଚାଷବାସର ଯେନ୍ ଖରିଫ ଚାଷର ଆମେ ପ୍ରସ୍ତୁତି ମାନେ ହେମା। ସବୁ କଥା ମାନକେ ଯେତେ ଆମେ କଥାବାର୍ତ୍ତା ହେଲା ଚର୍ଚ୍ଚା କରଲା ସେମାନକେ ଧ୍ୟାନ ଦେଇକରି ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନେ କରବେ
0: ହଇ।
1: ହେଲେ ଶୁଣ ତ,
0: ହଁ ଦାଦା,
1: ଏତେ ସବୁ କଥା ମାନେ ତ ହେଲାନ
0: ହଇ ହଇ ହଇ
1: ବୋଇଲେ ଆଜ୍ଞା ଫେର ଆସିକରି ବସିଲେ ଯେ ଆରୁ ସେ ଆଜାମକେ କହିବେ ସବୁଜ ସୁନ୍ଦର ଜନନୀ ହସି ଉଠିବ ଧରଣୀ ବିଷୟନ, ମାନେ ଆମର ଯେନ୍ ଜଙ୍ଗଲ ଝାଡ଼କେ ସୁରକ୍ଷା କରଲେ ଆମର କାଣା କାଣା ସବୁ ସୁବିଧା ହଉଛେ, କାଇଁଥି ଲାଗି ଏଟା କରବାର କଥା, ସବୁ କଥା ମାନକେ ସେ କହିବେ ବୋଇଲେ ଚାଲ ତାଙ୍କର ସଙ୍ଗେ କଥାବାର୍ତ୍ତାଟାକେ ଆରମ୍ଭ କରୁ
0: ହଇ।
1: ବୋଇଲେ ଶ୍ରୋତା ଭାଇ ବହିନ ମାନେ, ଆଜ ଆମର ବୈଠକ ଇନ ଡକ୍ଟର ମନୋଜ କୁମାର ଜେନା ଆଜ୍ଞା ଆସିଛନ୍, ଯେ କି ବରିଷ୍ଠ ମୃତ୍ତିକା ବୈଜ୍ଞାନିକ ଅଛନ୍ ଆମର କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର କିରେଇଠାନେ। ବୋଇଲେ ଆଜ୍ଞା ଜୁହାର।
2: ଜୁହାର ଆଜ୍ଞା,
1: ସ୍ୱାଗତ ଆପଣଙ୍କେ ଆଜିର ଆମର କିଷାନବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ନ। ବୋଇଲେ ପହିଲା କରି ଆମକେ କହୁନ୍ ଯେ ଇ ଯେନ୍ ଜଙ୍ଗଲଟା ଜଳବାୟୁକେ କେନ୍ତା କାଏଁ ପରିଚାଳନା କରୁଛେ, କେନ୍ତା କାଏଁ ପରିଚାଳନା କରବାରେ ଇ ଯେନ୍ ଜଙ୍ଗଲର ଭୂମିକା ରହୁଛେ ସେ ବିଷୟରେ ଟିକେ କହିବେ।
2: ହଁ, ଜଙ୍ଗଲ ନିହାତି ଭାବରେ ଜଳବାୟୁ ପରିଚାଳନାରେ ବିଶେଷ ଭୂମିକା ଗ୍ରହଣ କରୁଛି, ବିଶେଷ କରିକି ତାପମାତ୍ରା, ବାୟୁମଣ୍ଡଳର ତାପମାତ୍ରାକୁ କମ୍ ବେଶୀ କରିବା ରେଗୁଲେଟ୍ କରିବାରେ ସିଏ ସାହାଯ୍ୟ କରୁଛି। ବାୟୁମଣ୍ଡଳର ଯେଉଁ ଆର୍ଦ୍ରତା କଥା ଯେଉଁ କହୁଛି, ହ୍ୟୁମିଡ଼ିଟି କଥା, ତାକୁ ବର୍ଷା କଥା ଯେଉଁ କହିଲି, ଜଙ୍ଗଲ ବେଶୀ ହେଲେ ଭଲ ବର୍ଷା ହୁଏ, ସେଇଭଳିଆରେ ସେ ଜଳବାୟୁକୁ ସିଏ ପରିଚାଳନା କରୁଛି। ତା ଛଡ଼ା ବାୟୁମଣ୍ଡଳରେ ଯେଉଁ କାର୍ବନ କଥା, ଯେଉଁ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ୍, ସେଇ ଗ୍ୟାସ୍କୁ କ'ଣ ହେଉଛି, ଗଛର ପତ୍ର ମାଧ୍ୟମରେ ସେ ଗ୍ରହଣ କରୁଛି
1: ଆଜ୍ଞା,
2: ଆଉ ସେଇଟା ଗଛରେ ସିଏ ଷ୍ଟୋରେଜ୍ ହେଇକି ରହୁଛି, ଯେଉଁଟାକୁ କୁହାଯାଉଛି କାର୍ବନ ସିକ୍ୱେଷ୍ଟ୍ରେସନ କଥା କୁହାଯାଉଛି।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ବର୍ତ୍ତମାନ ସବୁ କ୍ଷେତ୍ରରେ ଯେତେ କାର୍ବନକୁ ଆମେ ବା ଅଙ୍ଗାରକୁ ଆମେ ଯଦି ବାନ୍ଧିକି ରଖିପାରିବା, ମାଟିରେ କାର୍ବନ ସିକ୍ୱେଷ୍ଟ୍ରେସନ କଥା ଆମେ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି, ଗଛରେ ମଧ୍ୟ କରୁଛନ୍ତି, ସେଇ କ୍ଷେତ୍ରରେ ଜଙ୍ଗଲରେ ଯେଉଁ ବଡ଼ ବଡ଼ ଗଛ ଅଛି, ବହୁତ ପରିମାଣର କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ଼କୁ ଗଛରେ ସିଏ ବାନ୍ଧି ହେଇକି ରଖି ବା ଷ୍ଟୋର ହେଇକି ରଖୁଛି। ସେଥିପାଇଁ ଆମେ ଯେଉଁ କହୁଛନ୍ତି ବିଭିନ୍ନ କାଠ କହୁଛନ୍ତି ବା ଯାହା କିଛି ବି କହୁଛନ୍ତି, ସେଥିରେ କାର୍ବନ ଅଛି, କାର୍ବନଟାକୁ ପରିବର୍ତ୍ତିତ ହେଇକି ଷ୍ଟୋରେଜ୍ ହେଇକି ରହୁଛି, ସେଇ କ୍ଷେତ୍ରରେ ଜଙ୍ଗଲ ବିଶେଷ ଭୂମିକା ଗ୍ରହଣ କରୁଛି।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ସେଥିପାଇଁ ଆମର ଜଳବାୟୁ ପରିବର୍ତ୍ତନରେ ଯଦି ଆମେ ଫରେଷ୍ଟ ଏରିଆକୁ ବଢ଼େଇ ପାରିବା ବା ପ୍ଲାଣ୍ଟେସନ କରିବା, ତେବେ ଯେଉଁ ଆମେ କ୍ଲାଇମେଟ୍ ଚେଞ୍ଜ କଥା ଯେଉଁ କହୁଛୁ, ସେଇଟା ଦ୍ରୁତ ଗତିରେ ଆଉ ବୃଦ୍ଧି ପାଇବ ନାହିଁ, ଆମେ ତାକୁ ଚେକ୍ କରିପାରିବା। ଆଉ ବର୍ତ୍ତମାନ ଗୋଟେ ନୂଆ ଜିନିଷ ହେଉଛି କାର୍ବନ ଟ୍ରେଡିଂ କଥା, ଅଙ୍ଗାର ଯେଉଁ ବିକ୍ରି ବଟା ବା ଟ୍ରେଡିଂ କଥା କହୁଛି, ଯେଉଁ ଆମର ବିକଶିତ ଦେଶମାନେ ବହୁତ ପରିମାଣରେ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଦ୍ୱାରା ପ୍ରଦୂଷିତ କରୁଛନ୍ତି, ସେମାନେ କ'ଣ କରୁଛନ୍ତି, ଆମେ ଯଦି କିଛି ଗଛ ଲଗେଇବା ତା ବଦଳରେ ଯେଉଁ ଆମେ କାର୍ବନକୁ ଷ୍ଟୋର କଲେ, ବାୟୁମଣ୍ଡଳରୁ କମେଇଲେ କାର୍ବନ ଡାଇଅକ୍ସାଇଡ୍ର ପରିମାଣକୁ, ତା ବଦଳରେ ସେମାନେ କିଛି କମ୍ପେନ୍ସେଟରି ପଇସା ଦିଅନ୍ତି, ଯେଉଁଟାକୁ ଆମେ କାର୍ବନ ଟ୍ରେଡିଂ କଥା କହୁଛୁ। ବର୍ତ୍ତମାନ ସେହି ପ୍ରୋସେସ୍ ଆରମ୍ଭ ହେଲାଣି, ଆଉ ଆଗାମୀ ଦିନରେ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କୁ ସୁଯୋଗ ରହିବ, ଆମେ ଯଦି ଜଙ୍ଗଲ ସୃଷ୍ଟି କରିକିରି ଗଛ ଲଗେଇକିରି ଏଇ କାର୍ବନ ଟ୍ରେଡିଂରେ ଆମେ ଭାଗ ନେଇକିରି ଆର୍ଥିକ ସ୍ଥିତି ମଧ୍ୟ ଆମେ ଉନ୍ନତି ଆଣିପାରିବା।
1: କିଛି ସ୍ପେସିଫିକ୍ ଗଛ ରହୁଛି କି ସାର୍?
2: ହଁ, ପ୍ରାୟତଃ ଗଛ ଆମର ଅଙ୍ଗାରକାମ୍ଳକୁ ଗ୍ରହଣ କରୁଛି, କିନ୍ତୁ ଯେଉଁଟା କହୁଛନ୍ତି ଆମେ ପେରେନିଆଲ ଟ୍ରି, ଯେଉଁଟା ଟ୍ରି ସ୍ପେସିସ୍ ଗୁଡ଼ା, ଆମେ ଏଇ କାର୍ବନ ଟ୍ରେଡିଂରେ ବିଶେଷ ସହାୟକ ହେଇପାରିବ। ଆମେ ଯେଉଁ ଆଗ୍ରୋ ଫରେଷ୍ଟ୍ରି କଥା ଆଲୋଚନା ମଧ୍ୟ କରୁଥିଲେ, କୃଷି ବନୀକରଣ, ସେଇ କ୍ଷେତ୍ରରେ ମଧ୍ୟ ଆମେ ଫସଲ ଚାଷ ସହିତ ଯେଉଁ ଟ୍ରି ବା ଗଛ ଲଗେଇଲେ ସେଇ କ୍ଷେତ୍ରରେ ଏଇ କାର୍ବନ୍ ଟ୍ରେଡିଂରେ ମଧ୍ୟ ଏ ସହାୟକ ହେଇପାରିବ।
1: ଗଛନୁ ତ ଆମେ ଯେନ୍ ଜଙ୍ଗଲନୁ ବହୁତ କିଛି ଲାଭ ମାନେ ପାଏସୁଁ, ହେଲେ ଆମର ଯେନ୍ ପଇସା ପତର ରୋଜଗାର କରବାର୍ ଲାଗି

নমস্কার শ্রোতা বন্ধু, আকাশবাণী রাউরকেলার মাসিক বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রম সৃজনিকার এ সংখ্যা স্বাগত আপনার। কার্যক্রম প্রযোজনা বসন্ত কুমার স্বাইঁ এবং সংযোজনার মু আপনার সৃজন সাথী অশোক রাউত। শ্রোতা বন্ধু, সৃজনিকার এ সংখ্যার স্থান পাইছে সম্পাদকীয় কবিতা পৃষ্ঠার। এ সংখ্যার আমার অতিথি জনাশুনা কবি কুঞ্জবিহারী রাউতঙ্ক সহ রয়েছে কিছু কথাবার্তা এবং তাঙ্কর কবিতা। সম্পাদকীয়

0: শ্রোতাবন্ধু, সৃজনিকার কবিতা পৃষ্ঠার এ সংখ্যার আমার অতিথি জনাশুনা কবি কুঞ্জবিহারী রাউত। আজ তাহত কিছু কথা হওয়া, তাঁর সাহিত্য সাধনা, জীবন জীবিকা, পরিবার, সফলতা বিফলতা এসব বিষয়ে তাঁকু কিছু কথা জাঁবা এবং তা সহিত তাঁকু শুণবা তাঁকর কবিতা। আজ্ঞা নমস্কার।
1: নমস্কার।
0: এবে আগকু আসুচি রথযাত্রা, আমি দেখুছ আপনার হাতের বেশ কতটি কবিতা রয়েছে, সেথিরে মধ্যে এই শ্রীজগন্নাথঙ্ক সম্পর্কিত কবিতা রয়েছে। তবে শ্রোতাবন্ধুকু আপনার প্রথমে সেই কবিতার গোটিয়ে শুনেবাকু চাহিবে?
1: নিশ্চিন্ত হবে। মো কবিতার শীর্ষক শ্রীজগন্নাথ। জগতর নাথ আহে জগন্নাথ, তুমে মো কলা ঠাকুর, জগত জীবন বন্ধা পড়ি অছি, দেখি তো নালি অধর, দেখি তো নালি অধর, বড় দাণ্ডে এবে গড়িবরে রথ, ভকতঙ্ক হাতে রসি, ভাই ভৌণী কি সাথে তুমে ধরি, যাউথিব হসি হসি, যাউথিব হসি হসি, স্নান পূর্ণিমাঠু অণসর ঘরে বাধিকি পড়িছি সতে, আসহে ঠাকুর বান্ধি নিয়মতে, আসহে ঠাকুর বান্ধি নিয়মতে, রখিব কি তুম সাথে, রখিব কি তুম সাথে, হে আর্তভঞ্জন দুঃখ কর নাশ, হে আর্তভঞ্জন দুঃখ কর নাশ, পৃথিবীর দুঃখ যাও, মণিষ পণিয়া রহি থাউ বঞ্চি, মণিষ পণিয়া রহি থাউ বঞ্চি, এতিকি আশিষ রহু, এতিকি আশিষ রহু, গজরাজ সঙ্গে মৃগুণী কি বনে, গজরাজ সঙ্গে মৃগুণী কি বনে, উধারি থিল হে নাথ, সেথিপাই পরা হুরি পড়ি অছি, তুমে পরা জগন্নাথ, তুমে পরা জগন্নাথ, তুম কথা ভাবি, তুম কথা ভাবি, যাউ দিন রাতি, নদীয় দুঃখ কাহারি, বসুধার দুঃখ যাউ এবে সরি, বসুধার দুঃখ যাউ এবে সরি, ভাড়ে মু কুঞ্জবিহারি, ভাড়ে মু কুঞ্জবিহারি।
0: তবে শ্রোতাবন্ধু, যেমিতি আগকু আসুছি রথযাত্রা, বাহুড়া যাত্রা, এই পরিপ্রেক্ষীরে মাসর বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রমরে আমি প্রথমে শুনিলে আজর এই অতিথি জনাশুনা কবি তথা সাংবাদিক কুঞ্জবিহারী রাউতঙ্কঠু তাঁকর কবিতা শ্রীজগন্নাথ। আশা করুছি নিহাতি আপনার এহা ভালো লাগিথিব। তবে আসন্তু কথাবার্তাকু আগে নবা। তবে আপনার এই যে সাহিত্যিক জীবন বা এই লেখালেখির জীবন কেমিতি কোন আরম্ভ হয়েছিল, কেমিতি কোন এই কবিতা রচনার হয়েছিল আপনার খড়ি ছুঁ?
1: 1982 রাউরকেলা কলেজ, যেটা বর্তমান রাউরকেলা স্বয়ংশাসিত মহাবিদ্যালয়, তার সর্বেশাম পত্রিকা বাহুলা। সর্বেশাম পত্রিকার মোট প্রথম কবিতা লা এক রোমান্টিক কবিতা, কারণ বয়স সেতবে 16 কি 17, তেমন সে সময় কেবল রোমান্টিক কবিতা হি সাধারণত হুয়ে। পরবর্তী সময় চলচ্চিত্র জগত, চিত্রপুরী ইত্যাদি কতটি সংখ্যার প্রকাশ পাই, তবে এহা ধীরে ধীরে নীরবি যাইতিলা বেলে। পরবর্তী সময়ের যেতবে মু আমার সাংবাদিকতা সহ বিশিষ্ট সাহিত্যিক মান সহ মিশিলি, সেতবে

0: ঈশ্বরীয় প্রেম ও করুণা মৃত্যুকে স্বাগত করা, কারণ জীবন ঘটান্তর মাত্র আত্মা ভি এক অনির্বাণ শিখাকে জড়াই রাখা, আত্মা ভি এক অনির্বাণ শিখাকে জড়াই রাখা।
1: আশা করছি শ্রোতা বন্ধু কবিঙ্কু এই যে কবিতাটি শুনলে নিহতি আপনার হৃদয়কে ছুঁইব। তবে যা হো, আপনার নিজের কার্যব্যস্ততা ভিতর কিছু সময় বাহার কলে আকাশবাণী রাউরকেলা আসলে আমার এই মাসিক বেতার সাহিত্য পত্রিকা কার্যক্রমে অংশগ্রহণ কলে, নিজের জীবন জীবিকা সফলতা বিফলতা পরিবার সাহিত্য সাধনা এমতি বিভিন্ন সম্পর্কে কিছু কথা জাণবার সুযোগ দেলে, তা সহিত নিজ কণ্ঠস্বরের নিজের রচিত কবিতা আমার শ্রোতা মানুষ শুনেলে, সেই আপনার অশেষ অশেষ ধন্যবাদ দেছু এবং কামনা করছু আপনার লেখনী এমতি চালি থাকু, আপনার নিয়মিত ভাবে এমতি রচনা করুথান্তু, আমাকে শুনিবার সুযোগ দেউথান্তু, আও কুসুমিত হো আপনার চলাপথ। এইভাবে কিছু শুভকামনা সহ আজ এইটি রহুছু, বহুত বহুত ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।